হার সবর সে গুরু মন ভার দয়াল হয়ে মেরা স্বামী তিস গুর সিখ গুর উপদেশ সুনায় তিস গুর সিখ গুর।